নুয়াতা এউরেন আল্লাহু ফিয়াওয়া ইহিন শাফাআতেরিন তাকিন হোদি হিয়ে কালেগে ফান বিদাল ওয়াশ এ শাফাআতেরিন নং এভ্বেসেচ্চে মিল্কুয়েগেন নুয়া আদি বুদ্ধি নুয়া নামবেসে ইয়ে।

দোয়া করেতে দেন তিমান রসকলাঙ্গে হাদরতুং এনা নিয়মাতে দিব্যা ফিনমা এনা বুনতে তিমান নয়ং এ নিয়মায় লিবিফা ওয়া কং কশবরি তিমাঙ্গে আলমু বেরিকমগে সবাব নে আদি কেত এই ইমতিহানকে এহেন কমকু এ উরেন কুরে গিনা মি হুন্নকং একমেন নেগে।

আদি হামাকাশরু আল্লাহ একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক রিজক থানাবাস কুরব্বা আদি একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক রিজক দত কুরব্বা কং এউরিন নুদননি হিগে হামাকাশরু ইমাম বা বায়ক একমগা হেকিতকে ওয়া কং কাশরে।

আদি বিং এ বিমুগে বেরি রসকলাঙ্গে নূর ফুণু আলিবেগেন দানে আদি আমল তৌগে ফে হুড়ুয়া লব্বা ফা বাবানে আদি নবিয়ুনাই হেকিবেরিং হালির কুরবানে আদি এওরেঙ্গে মেদুগা হাক্কন ইয়া কুরবানে আদি এওরেন্নাকা বে ইনসাফেন নুকুরবা হুটে।

0: Mira, los hay criterios de mil tingin y tal un men habrá fajo y me faltan bebería me hace un gulado en esta foto. Aslamu alaikum.
1: Walaikum salam.
2: Sofat bajar hindi na kaya de.
1: De wala pa jar hindi na kaya.
2: Kini to halahual.
1: Alhamdulillah wala ranga.
0: Harun men med mi wahad ka madwa ki har dana zwanum bina korma korwene kan te ko ba hedi mi hatna ya lo men na hataro be flaka wahad ka le je fasona mi gura dun sofat ko ta sofat khiyad ki
1: arbun be khiyad ki har dana kam me annani derul mu ga waki goitta ke follow kori be den e goitta ne bai islam deen ga wara furi hama ko khiyad pe hama কদিন বড় বড় মঙ্গলেরগ ইসলামী রঙ্গল তরবিয়তে দেবিতে কবগ বন্নামো কদিন বড় এগেন আন্নানি হামা মে বিপুনা কালা হরদনা কমগে হেরেনে এগত বলনামো এমমে হরদনা মে গ্যান দিন মানে ফিননানে কান্দ তো তেরেগা বাড়িয়া ফরওয়া তেরিবমা আমি ল নাসং আলাদুমা আদি এমি হেগে আমল তাকা দে তেরেগা বিসনানে মি তিন সংস বরপড় দেনি গতো মে বোগে ওয়াকি বড় বড় বড় ফলো করা গাড়ি পরবতের মহম এমনে মহম কম মিদানি কর ফার্স্ট নামাদ দেন আমি লেনা সঙ্গাল আলা নেবে জে আশি গন্ড কি আমানা থেকে মেতি হে মেমা কে উমুই মুগা বাকি আদ থেকে কেন গুড় মা নে তুমি কা বাকি আদ থেকে কে গুড় মা আমি লা আশি গন্ড আদে আমি লেনা সঙ্গাল আলা দেন আমল তক আদে তেগা মে তো বা বে রে কা এগে টি কুরেবে খান্দ তক আদে তেগা বি হ্যাভ এ বড় আনে সওয়াল কো রঙ্গল কোরম মাসকে কোরানা এ বিজয়া মক এমিহে কে উমুরু গে এক হিসাব তো গেমিহে আমি আননা এক জিম্মা টাকা দেসেরেগা ইতুর সামালওয়ানে এ হরদনা সঙ্গে কো থামি আননে দেন ইতুর ফাহর কোদানে আলমন্ড আলমন কুদিম বড়কে মঙ্গনে রে আমা দোয়ান কামি বানি হাম হরে ফাইন নু তা আমি কুদিম বড়কে মঙ্গ আননে রুগা কুদিন না সাউলিম দে মি মাসকে কোরা বারে হরে বোদান আলমে নে বিজে কো জায়ং আহুলা দাস কদি এক ইলমু গে কোরিং হেলম দাস কদি এর মি ওয়ার দাবর বিরুল মা তৈয়ার কোরা নে ওয়ার পার হোনে তে কুদিন আমি দাস গেন দানি এহে মি হুনা এফ মাসকে কুরমা ওয়াগুত গে মেন নাগলা হি কোমা গে তেরে গে খংকং কুরমা দে মি মি ক তাহুগে তেরে অটোমেটিক উমে বকুজা মুদালি মান বদাসে মহামে কেনি বি মাতি মার্কস তকে হোদম মাসকে কুরমু গে বদলু গ হাম হুনার তরগি দে গে কুজা বডুবে জুয়ান ক ওয়াইরু মি হুননে হগে কতু ক মি দুনিয়ে বরপড় লোহুলি পাসকান দে তকা উলেন বরপড়ে গিফা দেন এ কাম এম এম মুহি মুগ মি মুগ তাস কো দে রু গে বজি হে কুজিত উমরা গুলে গ তো মি কুজ ক মাসকে হাওয়াল করে খাক হাওয়াল করে মুরালিক মিয়ান্নানি খংকং কুরা আবারক এমা এ উমরা গুলে গ তো মিসালক গুনে নামু কুদিন আমিলে আন্নাউন লেবে বরুই মামিলে আন্নাউন লা দিনু মা আমিলে সেম বেরে বরুই মামিলে সেম বন দে মিকন তো সান্নানে ক দুহি থাবল ক বি কান্তত ক ইসকান দিগে কুদিন না তো মিকন তো মুহিম ক মনে দিগে তা সা ক কম মে কমে মাম্মা হাম মামমে বীর কু কুরাম ভাটা সি আমে কুদিন ক এ কামুগে হুতাস ক বেস মি মুহিম ক মে হুতাস ন কুরে বে না হাম কুদিন না মে মিগড়িত হতি মিকন তো কুরা গড়িত ক কাম হুতাস ক দিগে আমে এ কুজ্জাগে উমরা গুলে গ তো খং হাওয়াল কুরাবুন এ উম মচ্চ দাবর ক মসাল ক আমিল জিমা এ গতো বাড়ি বেজে আ বেস কেউ মা কিমত আসো আমিল জিমা এ নামে হান্দান করতে না গাইড করতে বাইক এ গতো কা মানো শান্তি বিকিং কুদেঙ্গে কাঙ্কাং কুরা কম কো বাইনামো মি জিমা দারুয়া ফুরতাম আমি না জিমা তাকে এ হুন্ন জেতা আমিল লে ফেনিগেন কাঙ্কাং কুরু এ দেন এ গে তোর হাম আমি আরুমে বড়ে তিনি হং বেজে হে জোয়ান গ ফরাদ আলমে ফেন্ন বেনুম বা আদা আলমিন কে গ্যাগ বড়ে তিনি হং গ্যাগ বে হারু দাফ আমি কান্ত খোরা পেক নমুনা দক্ষা পেক ওয়া দেন প্রথম পয়েন্ট আমি তা জানি আমার ইসলাম হেডি উসুল থেকে বড়ে তিনি হং গ্যাগ সন্ন কম গঞ্জাম খুদিন আমার ফাঁসে হওয়া নেই কান্ত উলে মে গোস খামাকুন দামি মে সেকুদিন আমার অ্যাব ফিল ওয়ানে আমার অকওয়ার্ড ওয়ানে আমি করবেনি গোস খামেক তুমি চিকিৎসা করবেনি গিন পায়াকু রঙল কান্দে তাকে কোরা মুসমাইক গোস কান্দে তাক খোরাম এমা আনে খুব বিহাবে ಬೊಡ ಕುದಿನ್ ಕುಡ ಇರು ಹಾಗೆ ಬೊಡವು ಅನ್ನ ಇರುಗ ರುವಾಣ ಕವ್ವುಮುಗೆ ಕುರಿನ್ ಎಬಜೆ ಕಾಂತತ್ತ ಹವಾಲ್ ಕುರ ನಿಮ್ಮ ಹವಾಲ್ ಕುರ ಕುದಿನ್ ತಕ್ಕೆ ಗೊತುಗ ಕುದಿನ್ ಬೊಡತಿ ಕುರ ಏರ ಕುದಿನ ಮಿಸ್ಟೇಕ್ ಹದಂಬೆ ಪುರುಸತೆ ಬಲಿಬೆ ಬಿರುಳ್ಮುಗ ವಾಕಿ ಹಿಸಾಮ ಕುಮಾರ ಬೊಡುವಾಪ ಬೊಡು ಕಮಕ ಕುರುಮತಿಮ ನೀ ಕಿಬೆನ್ ಹೊಗಿನ ಫರ್ಲಾಗುತ್ತೆ ಕೇ ಕಮಕು ಅರಾಗಣ್ಣ ಗೊತ್ತೆ ನೇಂಗೆನಿ ಅಮ್ಮ ಬಡ ತಿಮ್ಮೇತಾಹೆ ಏಗೆ ಕುರಿ ಕುದಿನ ಮಿಸ್ಟೇಕ್ಸ್ ಹೆದು ನೀಮ ಅದಿವೆ ಸಮ ದಿರುಳು ಮಕ್ಕಿ ಕಾಂಕನ್ ದಸ್ಕುರಂದಿವೆ ಫುರ್ಸತ್ ಒಮ್ಮೆ ಹದಿರು ಬಾಯಕಿ ಹಾಗಿಗತದ ಮೇ ಕುಚ್ಚಾಗೆ ವರ ಬ್ಯಾವರು ಹುಣ್ಣಡ್ತಕ್ಕೆ ತರಗ್ಗಿ ವರ ಬ್ಯಾವರು ಮೇ ಕಾಂಕನ್ ಒಳು ಫಿಲನ್ ಲಿಬೆ ಫುರ್ಸತ್ ಎಕ್ಕಂ ಕುದಿನ ಬುಣದಿವೆ ಕಮಕ ವನ್ಯ ಅಮೇಲೆ ನಸಂಗೆ ಅಣ್ಣ ಇತ್ಬಾರ ಸಹ ವರ ಬಡುವೆಗೆಂದಾಣೆ ಏರ ಹಾಗಿಗತದ ಮೇ ದುವಾಣ ಕವ್ವೆಗೆ ಮೇ ಅಸಲು ರಿಯಲ್ ಲೈಫ್ ಕುಚ್ಚಾಗ ಹುಳುವೆಗೆ ಅಣ್ಣೇರುಗ ಮೇ ದಿಮಾವ ಕಂತಿತ ಕಾದೆ ಕಾನ್ಫಿಡೆನ್ಸ್ ಮೇ ಬಿಲ್ಡ್ ವಾಣಿ
2: ಸೊಫತ್ತಾ ವಕೀವೆಲ್ಲ ದೆಂಗಳ್ಗು ಮೇ ವಿವಾಹ ದಕ್ಕಾದ ದಿಯಾಣಾಯ ಅಸ್ಲಾಮಲೇಕುಂ ದಿಯಾಣ ಬಾಜೂರಿ ಹಿಂದೂ ಕೇದೆನ್ ದಿಯಾಣ ತಯಾರಿ ತಂಗ ಉಳನಿ ಹರ್ದಣ ಜುವಾಣು ಬಿನಾ ಕುರುಮ ಕೊಬ್ಯಾತೋ ಕುರುವೇನಿ ಕಂತತ್ತೆ.

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া পুরা কামগে নুবয়ে ফহে কোম্মেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুল এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুল এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুল এব্বয়ে এবহি বান্ডাপুরিগে নেওয়ালুমা দতিবা বর কেউমা ই বুইং গিনানু কুরাশ
2: ಮೀ ದಿವೇ ರಾಜ್ಯಗಡು ದಿವೇ ರಾಜ್ಯಗಡು ಬಾರ್ಗಡಿ ಸೋಳ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆ ನೆಸ್ತೆನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

নুয়াতা এউরে আল্লাহু ফিয়াওয়া ইহিন শাফাআতিন তাকিন হোদি হিয়ে কালেগে ফান বিদাল ওয়াশ এ শাফাআতিন নং এভসেচে মিল্কু এগেন নুয়া আদি বুদ্ধি নুয়া নামবেসিয়ে

এওরেন হদি নোবায় আমল থকে জজা এওরেন না ফাড়ুয়া হটে আদি এওরেন ফরসার কম উলুনু খান্তা এ বাহি একমগা আজাব এওরেন বাসালা হটে।

উড়ু থাকায় বিমগে বেরিখাম মিলকে বড়িগেম বানি এখালাঙ্গে সে আদি আল্লাহগে আয় তাকা খা ফিরবি মিহুন দন্নাস গেল্লেনি বেগেম বা মিহুনি হামা এওরেন।

ইসলাম দিনকে নূর দুনিয়া ফেতুরিকেন দিয়া দুয়াসরম ফেশকেন দীনা ওয়াতনকে দিফাউ কাতে দুই এতা বাতুল নেবানি ফেনকিং গুসফা খুলাফাউ রাশিদুনকে দাউরাফহু উমাবি আদি আব্বাসি দাউরগাবেস ইসলামী উম্মে দেম হেট্টুমটকা মুহিম্মু শখসিয়াতুনতকে মাসেকে কুরেবি এগে তেরেগা খালিদ বিন ওয়ালিদ মোহাম্মদ ফাতিহ আদি সালাহউদ্দিন ফদবে ফুলং হিমেনে মি বেফুনকি হামাইকেনি হাঙ্গুরামা বেরিনেনু এই আদুল বেরিকামা দীন বেরিকামা আখলাগে মাতিবেরি সিফতহুকে নমুনা তাকে ইসলামী তারিখকে ফহুরবেরি কামিয়াবি তাকা হিফরগদ আব্দুলগে ওয়াহকতকম ফুরিগিন ওয়া তারিখে ইসলামী তারিখকে রং গণতহুকে তেরিম ফাহক কললেবে এক গণ্ডকি মুলি দুনিয়া হায়রান কললে মাতিবেরি শখসিয়তে কামগাওয়া আসলতন নাসিরউদ্দিন সালাহউদ্দিন আল আইয়ুবিগে হায়াপুলু

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আরকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলুকং কুরমাশে হামে এ সূরাতকে সাদবন আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে ইখলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলুকং কুরানি হামে এখনি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরাতকা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقه تكي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايتغا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبيان الکن خلاص کرا حالو الله گه كيبيان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেব

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদি মিয়ালা দন্নবানি হামাইকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাইকানি একালাং গে আশ
1: মে দিবেহ রাজ্যে গড়ু দিবেহ রাজ্যে গড়ু তিঙ্গড়ি তিরিস আমিনিট গমিগে নেস দেনি মেদকে আসুরু নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গে দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ভডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল কললি হাকিকি হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড়

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা কি তিবা আল্লাহ দেখে হুরে আলকন করা ফাদান একালাং ইয়ং আলকন করমে ফাহে তিবা ইয়ং একালাং ফেন্না কামগা নুয়াস একালাং তিবা ইয়া বল্লওয়া ওড়ি গমা কান দেনে হুরে আলকন করমে।
1: ಅಡೋ ಸಮತಿ ಗೆಂದವಣಿ ದಿವಿರಾಜೇಗಡು ಹಾಗಾಡಿ ಸೌವಿಸ್ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಾಗುಡಿ ಬಣ ಮಾಧುವ ಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: කොම්මෙ නක්සකීවෙස් මරුග රහලි ගන්නානේ එච්චිකෙව. අධිතිය බෑමීහුන් කුළ අමල්තක තිය බෑමීහුන්න ෆොරිහම එජ්ජජා දෙව්වානකං කශවරී ගයාමැද්දුව හුන්නේ. පහෙ නරකයින් එක්කි බාකුරව්වා ස්වරුගය වෙද්දෙවි මීහා දන්නාශ. පහෙ එමීහකු නසී බ්ලිබිගෙන් ෆිකං කශවර. කෙහිවෙරිකම්ගේ වගුතී උපලෙද්දේ චෙක්කම්ගා මෙනුයි දුනියේගේ දිරිවුලුන් නුවේ.
1: සාලිහුන්ගේ පකීචා
2: අද මියදගේ ප්‍රෝග්‍රෑම් කලගරම මෙම් බලා දිරියාලෝ සෝදෙන් මි ෆොතුගේ තින් ස්ටේක හෙද්දී වන බාබුගා ගෙනස්තේ වාෆා ෆොතුගේ අශාර ස්ටේක ෆස් තුලස් ෆස්සුන් හදීස ইমাবকে ওয়াকিবাবেকে দশগান নহিমনে ওয়াহক তনঙ্গনে ফাবাব আদিহমায় একিগা কিয়ামে বুমগ আলামাত ওয়াহক তনঙ্গনে ফাবাব মেদকে প্রোগ্রামকে গনস্তিং হাদিস সোশ্যাল ওয়াদেবি আলকারি ফিরাক মোহাম্মদ শরহ বলওয়াদেবি আশরাহ হাসান মুসাফিকরি সোলিং বগিচা মে প্রোগ্রাম উফদ্দা তিয়ারিস্তাক মে হুশলি আকুন রকিয়া মুস্তমে মে হালবে তাখুন আখতুন মাং আল্লাহ গে মে রহমে মে মোর করবু দি দুআ করমু ইরাদ করবিয়া সোলিং বগিচা মিসলিসলাগে আ প্রোগ্রাম কা কি বদল কলম উম্মীদ করমু ওয়াকিল আসসালামু আলাইকুম.

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানিক উদ্দে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: গেহি রাজ্যে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আরটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: ಗಡಿ ಮೆಂದ ಮಂಗಲ ತಿಂಗಡಿ ತಿರಿಸ್ ಮೀ ತಿಮಿಹರಾಜ್ ಜೈಗಡು.

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাকুম তাদউউনা সামিআন ক্বারিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শাওরুন তিয়াবামি হুন দুআ কদন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তমে ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলম ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: ಮೀ ದಿವಿರಾಜೇಗಡು ದಿವಿರಾಜೇಗಡು ಹತರುಗಡಿ ಸಾಳೆ ತಿಮ್ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸಿ ನಮಾದೋಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್